0: χρήστες της γερμανικής παρά σε χρήστες της ελληνικής νοηματικής. Σήμερα, στα 27 κράτη-μέλη της Ευρωπαϊκής Ένωσης, χρησιμοποιούνται 29 εθνικές νοηματικές γλώσσες. Στο Λουξεμβούργο χρησιμοποιείται ποικιλία της γερμανικής νοηματικής. Στη Φινλανδία αναγνωρίζονται η φινλανδική και η φινλανδοσουηδική. Στην Εστονία αναγνωρίζονται η εστονική και η ρωσική νοηματική γλώσσα. Ένα ενδιαφέρον χαρακτηριστικό των νοηματικών γλωσσών είναι ότι διευκολύνουν την επικοινωνία, ακόμη και μεταξύ ανθρώπων που χρησιμοποιούν διαφορετικές εθνικές εκδοχές. Για παράδειγμα, ένα άτομο από τη Γαλλία και ένα άλλο από την Πολωνία μπορούν να επικοινωνούν χάρη σε χειρονομίες, εκφράσεις προσώπου και κοινά νοήματα, κάτι που θα ήταν πολύ πιο δύσκολο για δύο ακουόντες χωρίς κοινή γλώσσα. Αν και δεν υπάρχει μια παγκόσμια νοηματική γλώσσα, μετά το 1951, με την ίδρυση της Παγκόσμιας Ομοσπονδίας Κοφών, αναπτύχθηκε μια διεθνώς κατανοητή μορφή επικοινωνίας, η διεθνής νοηματική. Χρησιμοποιείται κυρίως σε διεθνείς συναντήσεις, συνέδρια και πολυγλωσσικά περιβάλλοντα, όταν τα άτομα που συμμετέχουν δεν έχουν κοινή εθνική νοηματική γλώσσα. Δεν πρόκειται για μια πλήρως οργανωμένη ή επίσημη γλώσσα. Δεν έχει συγκεκριμένη γραμματική ή καθορισμένο λεξιλόγιο, όπως οι εθνικές νοηματικές γλώσσες. Αντίθετα, βασίζεται σε χειρονομίες, κοινά νοήματα, εκφράσεις του προσώπου και το εκάστοτε περιβάλλον. Η διεθνής νοηματική χρησιμοποιεί στην πραγματικότητα ευρύτερα αναγνωρίσιμα σημεία από διάφορες νοηματικές γλώσσες του κόσμου. Και όπως είναι φυσικό, η μορφή της μπορεί να διαφέρει από τόπο σε τόπο. Για παράδειγμα, στα θεσμικά περιβάλλοντα της Ευρωπαϊκής Ένωσης κυριαρχούν σημεία που είναι πιο συνηθισμένα στη Δυτική Ευρώπη, ενώ σε περιοχές όπως η Ασία ή η Αφρική μπορεί να συναντήσει κανείς διαφορετικές παραλλαγές. Είναι σημαντικό να σημειωθεί ότι η διεθνής νοηματική δεν αντικαθιστά τις εθνικές νοηματικές γλώσσες. Δεν έχει ίδιο θεσμικό βάρος ούτε νομική αναγνώριση όπως εκείνες. Ωστόσο, τα τελευταία χρόνια, η ζήτηση για παροχή διερμηνίας στη διεθνή νοηματική γλώσσα έχει αυξηθεί σημαντικά, τόσο σε ευρωπαϊκό όσο και σε διεθνές επίπεδο, ιδιαίτερα για εκδηλώσεις υψηλού επίπεδου. Αυτό δείχνει ότι τα κοφά και βαρύκο άτομα συμμετέχουν σήμερα όλο και περισσότερο σε κάθε πτυχή της κοινωνίας σε όλες τις χώρες της Ευρωπαϊκής Ένωσης. Γίνεται λοιπόν όλο και πιο ξεκάθαρο πόσο απαραίτητο είναι να υπάρχουν τρόποι επικοινωνίας που δεν αποκλείουν κανέναν και γεφυρώνουν αντιθέτως τις γλωσσικές διαφορές. Τι κάνει το Ευρωπαϊκό Κοινοβούλιο συγκεκριμένα για να προωθήσει τις νοηματικές γλώσσες και να ενισχύσει τη χρήση τους? Αρχικά, φροντίζει ώστε οι συνεδριάσεις της Ολομέλειάς του να είναι προσβάσιμες με διερμηνία στη νοηματική γλώσσα για τους βουλευτές που το χρειάζονται. Το 2016 ενέκρινε ένα ψήφισμα με βάση τη Σύμβαση των Ηνωμένων Εθνών για τα δικαιώματα των ατόμων με αναπηρία. Σε αυτό προωθεί τη χρήση επαγγελματιών διερμηνέων νοηματικής γλώσσας και ζητά να παρέχεται διερμηνία στη διεθνή νοηματική για όλες τις συνεδριάσεις της Ολομέλειας. Επισημαίνει ακόμη ότι τα άτομα με αναπηρίες πρέπει να έχουν πρόσβαση στην ενημέρωση και την επικοινωνία σε προσβάσιμες μορφές και τεχνολογίες προσαρμοσμένες στα διάφορα είδη αναπηριών, συμπεριλαμβανομένων των νοηματικών γλωσσών, και καλεί την Ευρωπαϊκή Επιτροπή να λάβει τα αντίστοιχα αναγκαία μέτρα. Ενθαρρύνει επίσης τα κράτη-μέλη να αναγνωρίσουν επίσημα τις εθνικές και περιφερειακές νοηματικές γλώσσες και να τις ενσωματώσουν στα σχολικά προγράμματα σπουδών μαζί με τις άλλες ξένες γλώσσες. Στόχος είναι να ενισχυθεί η ευαισθητοποίηση, να αυξηθεί η χρήση των νοηματικών γλωσσών και να δημιουργηθεί μια πιο πολυγλωσσική και κοινωνικά συμπεριληπτική Ευρώπη. Τον Σεπτέμβριο του 2024, η Ευρωπαϊκή Ένωση Κοφών, η μόνη υπερεθνική οργάνωση που εκπροσωπεί τα κοφά άτομα στην Ευρωπαϊκή Ένωση, δημοσίευσε ένα έγγραφο θέσης με τίτλο «Οι εθνικές νοηματικές γλώσσες ως επίσημες γλώσσες της Ευρωπαϊκής Ένωσης». Το έγγραφο ζητά να αναγνωριστούν οι 29 νοηματικές γλώσσες ως επίσημες δίπλα στις 24 προφορικές επίσημες γλώσσες της Ένωσης. Τονίζει επίσης τη νομική υποχρέωση της Ευρωπαϊκής Ένωσης να σέβεται τη γλωσσική και πολιτισμική πολυμορφία και να αποτρέπει τις διακρίσεις λογογλώσσας στο πλαίσιο της πολιτικής της για την πολυγλωσσία. Η γλωσσική πολυμορφία και η πολυγλωσσία είναι θεμελιώδεις αξίες της Ευρωπαϊκής Ένωσης. Παρά τη σημαντική πρόοδο που έχει σημειωθεί, υπάρχουν ακόμη βήματα που πρέπει να γίνουν για να επιτευχθεί πλήρης αναγνώριση και καθολική προσβασιμότητα σε όλες τις κοινότητες. Για τον λόγο αυτό, το Europal Radio προσφέρει απομαγνητοφώνηση για καθένα από τα επεισόδια των εκπομπών του. Έτσι, κοφά και βαρύκο άτομα, αλλά και όποιος χρειάζεται υποστήριξη στην κατανόηση του περιεχομένου, μπορούν να παρακολουθούν το έργο του Ευρωπαϊκού Κοινοβουλίου. Με τη χρήση σαφούς και προσβάσιμης γλώσσας, το Κοινοβούλιο προωθεί ένα δημόσιο διάλογο χωρίς αποκλεισμούς και φέρνει την ενημέρωση πιο κοντά σε κάθε πολίτη της Ευρωπαϊκής Ένωσης. Γιατί όταν υποστηρίζουμε τη γλωσσική πολυμορφία και την ισότιμη επικοινωνία, χτίζουμε μια Ευρώπη χωρίς αποκλεισμούς για όλους τους ανθρώπους. Η εκπομπή που παρακολουθήσατε ήταν μια παραγωγή του Europal Radio, του διαδικτυακού ραδιοφώνου του Ευρωπαϊκού Κοινοβουλίου.
1: El Parlamento Europeo cumple una función clave a la hora de salvaguardar los derechos de los consumidores en toda la Unión Europea. Dado que en Europa hay más de 450 millones de consumidores, es esencial garantizar el trato justo, la transparencia y la seguridad en el mercado. ¿Pero cuáles son los derechos de los consumidores y qué medidas existen para protegerlos? Los derechos de los consumidores son principios fundamentales que velan por que los consumidores reciban un trato justo y estén protegidos en el mercado. En la Unión, estos derechos no son solo un conjunto de ideales, sino que están consagrados por ley, lo que ofrece un marco sólido de protección. Una de las principales formas en que el Parlamento Europeo ha contribuido a reforzar estos derechos es a través de la Directiva sobre Derechos de los Consumidores. Su objetivo es armonizar las leyes de protección de los consumidores en todos los países miembros. En ella se garantiza que los consumidores dispongan de información clara y veraz sobre sus compras, ya sean en línea o en una tienda física. La directiva también abarca desde la descripción de los productos y los precios hasta las opciones de entrega y los derechos de cancelación. Empecemos nuestro análisis de los principales derechos de los consumidores en la Unión con el derecho a una información clara y transparente. Tanto si compras un producto como un servicio, las empresas están obligadas a proporcionarte información precisa y clara al respecto. Entre otras cosas, información detallada sobre el producto o servicio, su precio, los impuestos o tasas y las condiciones de la transacción. Los consumidores también gozan del derecho de desistimiento, conocido como plazo de desistimiento, que les da la posibilidad de cambiar de opinión y rescindir un contrato en los 14 días siguientes a la entrega de un bien o la contratación de un servicio. Pueden ejercer este derecho y desistir de su compra sin tener que justificarse. Otra medida de protección importante es el derecho a una garantía legal de 2 años. Significa que si un producto que has comprado en la Unión sale defectuoso o no se ajusta a lo descrito, tienes derecho a que el vendedor lo repare o sustituya sin coste alguno hasta 2 años después de la compra. Esta garantía se aplica a todos los productos vendidos en la Unión Europea. Por otra parte, la Unión hace especial hincapié en la seguridad de los consumidores. El nuevo Reglamento sobre la Seguridad General de los Productos entró en vigor en 2023. El texto expone que los artículos vendidos en la Unión deben cumplir estrictas normas de seguridad a fin de garantizar que no supongan un riesgo para la salud o la seguridad de los consumidores. Aquí se incluyen, por ejemplo, juguetes, aparatos electrónicos, cosméticos y electrodomésticos. Si un producto se considera inseguro, la Unión dispone de mecanismos para retirarlo del mercado e informar a los consumidores de los riesgos. Por último, cabe recordar nuestros derechos digitales. Ante el auge de las compras en línea y los servicios digitales, la Unión ha tomado medidas para proteger los datos personales y la intimidad de los consumidores. El Reglamento General de Protección de Datos establece normas sobre cómo deben tratar los datos personales las empresas y organizaciones. Así, los consumidores tienen un mayor control sobre su información y se aseguran de que los datos se usan de forma responsable y segura. Ahora bien, ¿cómo afecta todo esto a los consumidores europeos? Les permite comprar con confianza, sabiendo que están protegidos por la legislación sobre los derechos de los consumidores, que garantiza un trato justo, transparencia y seguridad en el mercado. Pueden también comprar productos y servicios con conocimiento de causa, confiando en que se respetarán sus derechos si algo sale mal. Celebremos un año más el Día Mundial de los Derechos del Consumidor. Emisión ofrecida por el Parlamento Europeo. Para más podcasts, sigue escuchando Europal Radio, la radio web del Parlamento Europeo.
2: Neatkarīgi no politiskās pārliecības, mēs visi apzināmies, ka šis vēsturiskais solis, proti Eiropas parlamenta ievēlēšana vispārējās vēlēšanās, ir spērts kopienas tautām izšķirošā laikā. Visām dalībvalstīm jātiek galā ar svarīgu uzdevumu – nodrošināt mieru, brīvību un labklājību. Šķiet skaidrs, ka to var panākt tikai kopīgiem spēkiem Eiropas mērogā. Šos vārdus Simona Veila teica, uzstājoties 1979. Gadā, kad kļuva par pirmo tieši ievēlētā Eiropas parlamenta priekšsēdētāju. Viņas vadībā Eiropas parlaments pārliecinoši kļuva par visu cilvēku viedokļu paudēju. Viņa iestājās par demokrātiju, cīnījās par cilvēktiesībām un nekad nešaubījās par savu pārliecību, ka Eiropas spēks rodams vienotībā. Kaut pagājuši 4 gadu desmiti, viņas veikums joprojām ir jūtams. Eiropas Savienībā joprojām ir aktuālas problēmas, kas pārbauda tās vienotību, piemēram, politiskā spriedze, ekonomiskā nestabilitāte un konflikti pie Savienības robežām un citviet pasaulē. Eiropas ideālu un identitātes pamatā aizvien ir centieni nodrošināt mieru, brīvību un labklājību. Tu klausies īpašu mūsu raidieraksta sēriju Vēsture un fakti. Tajā pastāstīsim par sievietēm un vīriešiem, kas palīdzēja veidot Eiropu, tās identitāti un vērtības. Šie cilvēki ir mūsu Eiropas pamatlicēji. Aizsākot īpašo raidierakstu sēriju, vēlamies pastāstīt par ļoti īpašu sievieti – Simonu Veilu. Viņu bieži dēvē par Eiropas pamatlicēju, turklāt viņas ieguldījums nav tikai politisks. Simona Veila palīdzēja panākt, ka sievietes var strādāt vadošos amatos, un viņa aizvien ir spilgts izturības un drosmes piemērs. Simona Veila ir dzimusi 1927. Gada 13. Jūlijā Nicā, Francijā, nereliģiozā ebreju ģimenē. Bērnībā viņai ļoti patika mācīties. Turklāt viņas vecāki Andrē un Ivone viņā ieaudzināja spēcīgu taisnīgumu izjūtu. Tomēr Simonas bezrūpīgo bērnību nežēlīgi pārtrauca otrais pasaules karš. 16 gadu vecumā viņu arestēja Gestapo un kopā ar māti un māsu deportēja uz Aušvicu. Viņa izdzīvoja koncentrācijas nometņu šausmas, taču daudzi no viņas ģimenes locekļiem, tostarp viņas māte, tēvs un brālis, gāja bojā. Šīs traumatiskās pieredzes dēļ viņā uz mūžu nostiprinājās apņemšanās aizstāvēt cilvēktiesības, panākt mieru un Eiropas vienotību. Runāt par holokaustu nav bīstami. Bīstami ir runāt par holokaustu maldinoši. 1946. Gadā viņa aprecējās ar Antuānu Veilu un viņiem piedzima 3 dēli. No 1949. Līdz 1953. Gadam jaunā ģimene dzīvoja Vācijā, kur Antuāns strādāja Francijas konsulātā. Vispirms Vīspādenē, pēc tam Štutgartē. Dažus viņas draugus tas pārsteidza, taču viņi šajā situācijā saskatīja izdevību. Bijām pārliecināti, ja otrā pasaules kara uzvarētāji nepanāks ātru un pilnīgu izlīgumu ar Vāciju, Eiropa, kas jau sašķelta austrumos un rietumos, nekad nespēs dziedēt savas brūces, un pasaules strauji virzīsies uz jaunu konfliktu, kurš būs vēl postošāks par iepriekšējiem. Vēlāk Simona Veila atgriezās Francijā un absolvēja Parīzes Universitātes juridisko fakultāti. 1956. Gadā viņa nokārtoja valsts eksāmenu, lai kļūtu par miertiesnesi, un pievienojās Francijas cietuma pārvaldē, kas ir daļa no Tieslietu ministrijas. Strādājot ministrijā, viņa panāca, ka ievērojami uzlabojas ieslodzījuma apstākļi un izturēšanās pret ieslodzītajiem. 1964. Gadā Simona Veila kļuva par civillietu nodaļas direktori un stingri iestājās par sieviešu tiesībām. Viņa palīdzēja garantēt vienlīdzīgas tiesības mātēm ģimenes tiesību jautājumos un panāca, ka sievietēm pienākas adopcijas tiesības. 1970. Gadā viņa tika iecelta par Francijas augstās tiesu iestāžu padomes ģenerālsekretāri. Simonai Veilai bija iespaidīga karjera, jo īpaši ņemot vērā to, ka tolaik sievietēm politikā bija daudz grūtāk paust savu viedokli. Atbildot uz jautājumu par sievietēm politikā, viņa teica: "Man nereti radies iespējas, ka esmu kļuvusi par sievieti attaisnojumu. Kur vien eju, dzirdu: sievietes drīkst paust viedokli. Simona Veila tam ir lielisks piemērs." No 1974. Līdz 1979. Gadam viņa bija Francijas veselības ministre, premjerministru Žaka Širaka un Raimona Bāra vadīto valdību sastāvā. Būdama šajā amatā, viņa virzīja divus revolucionārus tiesību aktus. Pateicoties pirmajam, no 1974. Gada bija plašāk pieejama kontracepcija. Pateicoties otrajam, 1975. Gadā Francijā tika legalizēts aborts. Šis bija ārkārtīgi strīdīgs jautājums, par kuru Veila saņēma skarbu kritiku. Neskatoties uz šķēršļiem, apņēmīgā Simona Veila panāca, ka tika pieņemts tiesību akts, kuru kopš tā laika cildina par tā ietekmi uz sieviešu tiesībām. Neviena sieviete neizvēlas abortu ar vieglu sirdi. Vajag tikai ieklausīties sievietēs. Tā vienmēr ir traģēdija. Tā vienmēr ir traģēdija, un tāda tā būs vienmēr. Taču Simonas Veilas ieguldījums te nebeidzās. 1976. Gadā viņa ieviesa smēķēšanas aizliegumu noteiktās sabiedriskās vietās un pievērsās veselības aprūpes vajadzībām lauku apvidos. Eiropa – tā ir cerība uz progresu. 1979. Gadā, kad Simona Veila kļuva par pirmo sievieti Eiropas parlamenta priekšsēdētājas amatā, Eiropa vēl nebija dziedējusi kara rētas. Tas bija ārkārtīgi simbolisks brīdis. Holokaustā izdzīvojusī francūziete, kas ticēja vienotībai, vadīja jaunievēlētu demokrātisku iestādi, kurai jāveicina sadarbība pāri robežām un jānodrošina, lai vēsture vairs neatkārtotos. Eiropa atzima un centās saprast, ko nozīmē būt vienotai pēc gadu desmitiem ilgas šķelšanās un iznīcības. Simona Veila bija ne tikai pirmā sieviete, kas vadīja Eiropas Savienības iestādi. Viņa bija arī pirmā priekšsēdētāja Eiropas parlamentā, kura sastāvā bija vēlētāji tieši ievēlēti, nevis valstu parlamentu iecelti deputāti. Un viņa bija šīs demokrātiskās atdzimšanas epicentrā. Parlamenta priekšsēdētāja amatā Simona Veila saņēma prestižo Kārļa lielā balvu, kļūstot par pirmo sievieti, kurai tā piešķirta. Kad bija noslēdzies priekšsēdētājs pilnvaru laiks, viņa kļuva par parlamenta liberāļu grupas priekšsēdētāju vietnieci un vēlāk arī grupas priekšsēdētāju, tā vēl vairāk apliecinot savu apņemšanos īstenot sapni par Eiropu. Ikvienam no mums būtu jāpatur prātā, ka kādu dienu mēs varam kļūt par apspiestajiem. 1990. Gadā Simona Veila sniedza nenovērtējumu ieguldījumu, kad tika iecelta parlamenta pagaidu komitejā, kas strādāja pie Vācijas atkal apvienošanās. Izdzīvojusi holokaustu, viņa, kā bijusī Eiropas parlamenta priekšsēdētāja un sieviete, kuras vecāki un brālis gājuši bojā koncentrācijas nometnē, šo procesu bagātināja ar dziļi personisku pieredzi. Simonas Veilas apņemšanos panākt Eiropas vienotību nostiprināja pārliecība, ka vienota Eiropa ir būtiska, lai nepieļautu vēl vienu pasaules karu. Kara laikā viņa bija zaudējusi daudz, taču uz Vāciju ļaunu prātu neturēja. Tieši otrādi, viņa atbalstīja lēmumu izmantot Vācijas atkal apvienošanos, lai stiprinātu attiecības un vienotību starp Centrāla Eiropu un Austruma Eiropu. Vācijas atkal apvienošanās komiteja veicināja to, ka tika rīkotas divas valdību konferences – viena par politisko savienību un otra par ekonomisko un monetāro savienību. Otrā konference noslēdzās ar Māstrihtas kalotņu tikšanos 1991. Gada beigās. Tās rezultātā tapa Māstrihtas līgums, ar ko dibināta Eiropas Savienība. Izcila Eiropas parlamenta priekšsēdētāja, Eiropas Savienības sirdsapziņas balss, cīnītāja pret antisemītismu un sieviešu tiesību aizstāve. Viņas vēstījums par sievietēm un antisemītismu ir aktuāls vēl šodien, teicis bijušais Eiropas parlamenta priekšsēdētājs Antonio Tajani. Simona Veila devās aizsaulē 2017. Gada 30. Jūnijā, 89 gadu vecumā. Līdz pat mūža beigām viņa cīnījās par mieru, vienotību un cilvēktiesībām. Viņa cēla tiltus, kas vienoja dažādus politiskos uzskatus, ideoloģijas un valstis. Līdz pat šai dienai viņa sevī iemieso Eiropas Savienības devīzi vienoti daudzveidībā. Šo raidījumu sagatavoja Eiropas parlamenta tīmekļa radio Europarl Radio.
3: Το Ευρωπαϊκό Κοινοβούλιο δεν αποτελείται μόνο από τους εκλεγμένους βουλευτές του. Πίσω από αυτό το κολοσσίες θεσμικό όργανο βρίσκονται στην πραγματικότητα χιλιάδες άνθρωποι, οι οποίοι εργάζονται καθημερινά για να είναι η Ευρωπαϊκή Ένωση λειτουργική, διαφανής και πιο κοντά στους πολίτες της. Η διαχείριση ενός τόσο μεγάλου ανθρώπινου δυναμικού είναι χωρίς αμφιβολία ένα δύσκολο έργο. Γι' αυτόν τον λόγο, το Κοινοβούλιο διαθέτει διοικητικά όργανα όπως τον Προεδρείο. Το Προεδρείο και η Διάσκεψη των Προέδρων αποτελούν τα δύο διοικητικά όργανα του Ευρωπαϊκού Κοινοβουλίου. Το Προεδρείο αποτελείται από τον Πρόεδρο του Ευρωπαϊκού Κοινοβουλίου, 14 αντιπροέδρους και 5 κοσμήτορες. Εκλέγεται στο ξεκίνημα και στα μέσα της κάθε κοινοβουλευτικής περίοδου από την Ολομέλεια του Κοινοβουλίου για περίοδο 2,5 ετών, η οποία μπορεί να ανανεωθεί. Σε περίπτωση ισοψηφίας της συνεδριάσης του, ο Πρόεδρος δίνει την αποφασιστική ψήφο. Οι κοσμήτορες συμμετέχουν στις συνεδριάσεις του Προεδρείου, αλλά έχουν συμβουλευτικό ρόλο. Αυτό σημαίνει ότι βοηθούν το Προεδρείο στις εργασίες του εκφράζοντας την άποψή τους, αλλά δεν μπορούν να συμμετέχουν στις ψηφοφορίες. Το Προεδρείο είναι αρμόδιο για τα διοικητικά και οικονομικά θέματα του Ευρωπαϊκού Κοινοβουλίου, μεριμνά δηλαδή για την εύρυθμη λειτουργία του και την καλή εσωτερική του οργάνωση. Πιο συγκεκριμένα, καταρτίζει τον προϋπολογισμό και λαμβάνει αποφάσεις για όλα τα ζητήματα που αφορούν τη διοίκηση, το προσωπικό και την οργάνωση του Κοινοβουλίου. Για παράδειγμα, διαχειρίζεται τα διάφορα κτίρια, ορίζεται επιδόματα των υπαλλήλων και συντάσσει κατευθυντήριες γραμμές, ιδίως όσον αφορά την τηλεργασία. Χειρίζεται επίσης αιτήματα σχετικά με τη διεξαγωγή των συνεδριάσεων και μπορεί να εγκρίνει συνεδριάσεις επιτροπών ή αντιπροσωπιών σε μέρη εκτός των συνήθων τόπων εργασίας. Καταρτίζει ακόμη τις προβλέψεις δαπανών και εσόδων του Κοινοβουλίου. Επιπλέον, αποφασίζει πόσα χρήματα θα διατίθενται στα πολιτικά κόμματα που εκπροσωπούνται στο Ευρωπαϊκό Κοινοβούλιο. Το Προεδρείο όμως έχει και άλλες αρμοδιότητες. Αποφασίζει για παράδειγμα για τη σύνθεση και την οργάνωση της Γραμματείας του Κοινοβουλίου και διορίζει τον επικεφαλής της, τον Γενικό Γραμματέα. Τέλος, το Προεδρείο διορίζει επίσης τα ανώτερα στελέχη. Για να φέρει πέρα όλα τα καθήκοντά του, το Προεδρείο συνεδριάζει κατά κανόνα δύο φορές το μήνα. Τα πρακτικά του Προεδρείου μεταφράζονται στις 24 επίσημες γλώσσες της Ευρωπαϊκής Ένωσης, εκτυπώνονται και διανέμονται σε όλους τους βουλευτές. Οι βουλευτές μπορούν κατόπιν να καταθέτουν ερωτήσεις σχετικά με τις δραστηριότητες του Προεδρείου. Το επεισόδιο αυτό ήταν μια παραγωγή του Ευρωπαϊκού Κοινοβουλίου. Μπορείτε να ακούσετε περισσότερα podcast στο Europarl Radio.
4: Το νερό είναι απαραίτητο για τη ζωή. Συντηρεί τα οικοσυστήματά μας, στηρίζει τη γεωργία και είναι ζωτικής σημασίας για να μπορούν οι άνθρωποι να καλύπτουν τις βασικές τους ανάγκες. Παρόλο που το νερό, όμως, είναι τόσο σημαντικό για τους ανθρώπους, η ρήπανση των υδάτων παραμένει σημαντικό πρόβλημα σε ολόκληρο τον κόσμο. Βιομηχανικά απόβλητα, γεωργικά λίμματα και πλαστικά σκουπίδια υποβαθμίζουν την ποιότητα του νερού στις θάλασσες, τις λίμνες και τα ποτάμια μας, προκαλώντας σοβαρές αρνητικές επιπτώσεις στο περιβάλλον και την υγεία των ανθρώπων. Παρακολουθείτε την εκπομπή ανεβάζοντας τον πήχη «Καλύτερη νομοθεσία». Σε αυτό το επεισόδιο θα μιλήσουμε για ένα θέμα που μας αφορά όλους και όλες. Τη ρήπανση των υδάτων και το τι κάνει η Ευρωπαϊκή Ένωση για να αποκατασταθεί η ποιότητα του νερού στις θάλασσες, τις λίμνες και τα ποτάμια μας. Η ρήπανση των υδάτων οφείλεται σε πολλούς και διάφορους παράγοντες. Πολλές βιομηχανικές μονάδες ρίχνουν απευθείας τα χημικά τους απόβλητα σε ποτάμια και σε λίμνες. Λιπάσματα και φυτοφάρμακα καταλήγουν από τα χωράφια στον υδροφόρο ορίζοντα. Οι βροχές που πέφτουν στις πόλεις παρασέρνουν μαζί τους ρηπογόνες ουσίες όπως πετρέλαιο και βαρέα μέταλλα. Και φυσικά υπάρχουν και τα πλαστικά σκουπίδια, με τις πολύ βλαβερές συνέπειες που προκαλούν στη θαλάσσια ζωή, αφού όταν καταλήγουν στο περιβάλλον, θρηματίζονται σε εκατομμύρια πλαστικά σωματίδια που εισβάλλουν στους υδάτινους όγκους και από εκεί στην τροφική μας αλυσίδα. Όλοι αυτοί οι ρήποι που υπάρχουν στο νερό διαταράσσουν οικοσυστήματα, βλάπτουν την άγρια πανίδα και εγκυμονούν σοβαρούς κινδύνους για την υγεία μας. Η μόλυνση του νερού μπορεί να προκαλέσει ασθένειες, να πλήξει την ασφάλεια των τροφίμων και να οδηγήσει ζώα και φυτά στην εξαφάνιση. Η Ευρωπαϊκή Ένωση έχει εφαρμόσει διάφορες πολιτικές και πρωτοβουλίες για να προστατεύσει και να βελτιώσει την ποιότητα των υδάτων. Ένα από τα σημαντικότερα εργαλεία της είναι η Οδηγία Πλαίσιο για τα Ύδατα. Η συγκεκριμένη οδηγία ορίζει ότι στόχος είναι να βρίσκονται όλοι οι όγκοι νερού στις χώρες της Ευρωπαϊκής Ένωσης σε καλή οικολογική και χημική κατάσταση. Το κείμενο της οδηγίας προσδιορίζει ρητά τις ουσίες που θέτουν σε σοβαρό κίνδυνο την ποιότητα του νερού, ενώ ταυτόχρονα θεσπίζει αυστηρούς κανόνες για τη διαχείρισή τους. Από την πλευρά τους, οι χώρες της Ευρωπαϊκής Ένωσης οφείλουν να παρακολουθούν και να ελέγχουν την παρουσία αυτών των ουσιών στις θάλασσες, τις λίμνες και τα ποτάμια τους. Η Οδηγία Πλαίσιο για τα Ύδατα εγκρίθηκε το έτος 2000 και έκτοτε αποτελεί τη σημαντικότερη νομοθετική πράξη της Ευρωπαϊκής Ένωσης για την προστασία των υδάτων. Μεταξύ πολλών άλλων, ενθαρρύνει τις χώρες που μοιράζονται υδάτινους όγκους, όπως ποτάμια και λίμνες, να συνεργάζονται μεταξύ τους για την καλύτερη δυνατή διαχείριση του νερού. Άλλο εργαλείο της Ευρωπαϊκής Ένωσης ενάντια στη ρήπανση των υδάτων είναι η Οδηγία για την Επεξεργασία των Αστικών Λιμάτων. Τα αστικά λίμματα αποτελούν μία από τις κύριες πηγές ρήπανσης των υδάτων όταν δεν συλλέγονται και δεν υποβάλλονται σε επεξεργασία σύμφωνα με τους κανόνες της Ευρωπαϊκής Ένωσης. Τα αστικά λίμματα περιέχουν οργανικές ύλες, βλαβερές χημικές ουσίες, υπολείμματα φαρμάκων και καλλυντικών, ενώ πολύ συχνά μπορούν ακόμη και να είναι μολυσμένα με επικίνδυνα μικρόβια και ιούς. Η Οδηγία για την Επεξεργασία των Αστικών Λιμάτων προστατεύει το περιβάλλον από τα προβλήματα που μπορούν να προκαλέσουν τα αστικά λίμματα και τα απόβλητα της βιομηχανίας. Το κείμενο της Οδηγίας υποχρεώνει τις χώρες της Ευρωπαϊκής Ένωσης να ακολουθούν αυστηρούς κανόνες όσον αφορά τον τρόπο με τον οποίο συλλέγουν, επεξεργάζονται και τελικά επιστρέφουν τα αστικά λίμματα από τις κατοικημένες περιοχές στη φύση. Η Ευρωπαϊκή Ένωση χρηματοδοτεί επίσης διάφορες πρωτοβουλίες μέσα από προγράμματα όπως το πρόγραμμα LIFE, τον Μηχανισμό Χρηματοδότησης της Ευρωπαϊκής Ένωσης για το Περιβάλλον και το Κλίμα. Τα έργα που χρηματοδοτεί η Ευρωπαϊκή Ένωση υπηρετούν πάντοτε τις στρατηγικές και τις πολιτικές της, όπως είναι για παράδειγμα η Στρατηγική της Ευρωπαϊκής Ένωσης για τη Βιοποικιλότητα με ορίζοντα το 2030, η Οδηγία Πλαίσιο για τα Ύδατα και ο Κανονισμός για την Αποκατάσταση της Φύσης. Το πρόγραμμα LIFE έχει μεταξύ άλλων χρηματοδοτήσει πολλές πρωτοβουλίες που βελτιώνουν την επεξεργασία των αστικών λιμάτων, μειώνοντας τις ποσότητες βλαβερών ουσιών που καταλήγουν σε ποτάμια και σε λίμνες. Τέλος, πολύ σημαντικό ρόλο μπορεί να παίξει και ο καθένας από εμάς. Υπάρχουν πολλά μικρά και απλά βήματα που μπορούμε να κάνουμε όλοι μας στην καθημερινότητά μας για να διατηρούμε καθαρό το νερό μας. Να μειώσουμε τα πλαστικά που χρησιμοποιούμε, να φροντίζουμε για τη σωστή διάθεση επικίνδυνων υλικών και να στηρίζουμε πρακτικές που είναι φιλικές προς το περιβάλλον. Με την εκστρατεία WaterWise EU, η Ευρωπαϊκή Ένωση θέλει να ενημερώσει τον κόσμο για την όλο και μεγαλύτερη πίεση που δέχονται τα υδάτινα συστήματα στην Ευρώπη, καθώς και τα προβλήματα λειψιδρίας που η πίεση αυτή προκαλεί, καθώς και να ευαισθητοποιήσει το κοινό για την ανάγκη να διαχειριζόμαστε με βιώσιμο τρόπο το νερό μας. Η εκστρατεία αποτελεί μια εξαιρετική ευκαιρία για να βάλουμε όλοι μας ένα λιθαράκι στη σπουδαία αυτή προσπάθεια. Σε αυτό το σημείο ολοκληρώνεται το σημερινό μας επεισόδιο. Μπορείτε να ακούσετε περισσότερα podcast στο EuroParl Radio, το διαδικτυακό ραδιόφωνο του Ευρωπαϊκού Κοινοβουλίου.
5: De Europese integratie bevorderen, mensen aanmoedigen om te gaan stemmen en lokale uitdagingen oplossen. Dat zijn allemaal voorbeelden van Europese beleidsprioriteiten. We horen er de hele tijd over. Maar laten we eerlijk zijn, als het gaat om het echte leven, en dan vooral om het leven van jongeren, dan kunnen deze onderwerpen nogal veraf lijken. Als onderdeel van haar inspanningen om meer jongeren te bereiken, heeft de Europese Commissie het voormalige Europese vrijwilligerswerk omgevormd tot iets groters, namelijk het Europees Solidariteitskorps. Het Solidariteitskorps biedt jongeren de kans om bij te dragen aan de toekomst van Europa. Het is opgebouwd rond drie hoofdpijlers. Jongeren laten participeren, hen met elkaar in contact brengen en hun positie versterken. Voormalig lid van het Europees Parlement, Michaela Šojdrová, legt uit hoe dit initiatief jongeren helpt om actieve burgers te worden.
6: The main objective of this program...
7: Dit programma is in de eerste plaats bedoeld om de betrokkenheid van jongeren en organisaties bij solidariteitsactiviteiten en dan vooral vrijwilligerswerk te vergroten. Deelnemers krijgen de kans om ervaring op te doen met vrijwilligerswerk en de eerste stappen te zetten voor een doorlopende betrokkenheid als actieve burgers.
6: Active citizens.
5: En daar blijft het niet bij. Het Europees Solidariteitskorps omvat nu een gloednieuwe manier om je in te zetten, namelijk door humanitaire hulp te bieden. Dit betekent dat je niet alleen in de EU vrijwilligerswerk kunt doen, maar ook in gemeenschappen over de hele wereld, als onderdeel van een groeiend wereldwijd netwerk. Voor de gewezen eurocommissaris Tibor Navracsics, die verantwoordelijk was voor jeugdzaken, cultuur en sport, is het een belangrijke stap voorwaarts.
8: At a time of rising discord.
5: In een tijd van toenemende oneenigheid en groeiende culturele verschillen tussen landen en zelfs binnen gemeenschappen, is dit belangrijker dan ooit. We willen in deze periode consolideren wat we al hebben en daarop voortbouwen, met één belangrijke nieuwigheid. We stellen voor om ook vrijwilligerswerk voor humanitaire hulpoperaties te ondersteunen. Dit kan het begin zijn van een echte, wereldwijde gemeenschap van vrijwilligers.
8: Global volunteering community.
5: Wat betekent dat in de praktijk? Als je tussen de 18 en 30 jaar oud bent, kun je je kandidaat stellen om deel te nemen aan projecten in meer dan 60 verschillende landen en gebieden. Al deze projecten zijn onderverdeeld per land, onderwerp en startdatum. Je vindt alles wat je nodig hebt op de Europese jongerensite. En als je niet zeker weet waar je moet beginnen, is er zelfs een quiz die je kan helpen erachter te komen welke activiteiten overeenkomen met jouw interesses. Je kunt je grofweg voor drie soorten projecten van het Europees Solidariteitskorps kandidaat stellen. Voor vrijwilligersactiviteiten, voor solidariteitsprojecten en voor humanitair vrijwilligerswerk. Belangrijk om te weten is dat het nieuwe gebied van humanitair vrijwilligerswerk openstaat voor kandidaten tot de leeftijd van 35 jaar. Alle opgesomde kansen op de website bevatten essentiële details, zoals de startdatum, de duur van het project en de deadline om je kandidaat te stellen. Onder elke projectsoort vind je belangrijke informatie over de criteria om in aanmerking te komen, de vereiste vaardigheden en natuurlijk ook wat voor soort werk je gaat doen. Om je kandidaat te stellen moet je meestal twee dingen opgeven. Een cv, waarin je niet alleen je formele ervaring, maar ook hobby's en groepsactiviteiten onder de aandacht kunt brengen. En een motivatiebrief, waarin je kunt uitleggen waarom het project belangrijk is voor jou. Elena Degan, de programmacoördinator van het Europees Solidariteitskorps, deelt het volgende advies over het belang van niet-formeel leren.
7: Het belangrijkste is om je vooral te richten op de motivatiebrief. Aangezien het gaat om vrijwilligerswerk, is het niet nodig om veel werkervaring te hebben. Je motivatie om je actief in te zetten op Europees niveau weegt veel zwaarder. Je hobby's, vorige ervaringen in groepsverband en persoonlijke interesses zijn vaak relevanter dan eventuele banen die je hebt gehad.
5: Na je kandidatuur te hebben ingediend en als je op de shortlist staat, neemt de desbetreffende organisatie contact met je op. Dan vindt het gesprek plaats. Je komt er alle details te weten over je project, zoals de werkomstandigheden, het nodige papierwerk, de reisvergoeding die je zult krijgen, de visumvereisten en zelfs waar je zult wonen. Zodra alle details zijn vastgelegd en je ja hebt gezegd, gaat je reis officieel van start. Je wordt daarbij ondersteund door het zogenoemde vangnet van vrijwilligers. Dat vangnet is samengesteld uit organisaties en mensen die jou als vrijwilliger gedurende het hele proces gaan helpen. Het ondersteunende netwerk omvat de uitzendende organisatie in je thuisland die je helpt bij de voorbereiding, voorziet in opleidingen en het project goedkeurt. De gastorganisatie die je ontvangt en je accommodatie, maaltijden, een kleine vergoeding en reisondersteuning biedt. Een lokale mentor om je wegwijs te maken in een nieuwe cultuur en je te helpen uitdagingen te overwinnen. En het desbetreffende nationale agentschap, dat erop toeziet en controleert dat alles aan de normen van het Europees Solidariteitskorps voldoet. Je staat er dus niet alleen voor. Zodra je ter plaatse bent aangekomen, werk je meestal zo'n 30 à 38 uur per week. Maar het Europees Solidariteitskorps gaat over meer dan alleen werken. Het is een hele beleving. Deelnemen aan een project van het Solidariteitskorps is een volledige culturele onderdompeling. Het gaat om een gevoel van verbondenheid met lokale waarden en met de waarden van de EU. Heb je hulp nodig met de lokale taal? Geen probleem, want je krijgt toegang tot een online platform voor taalondersteuning, met gratis cursussen in alle officiële EU-talen. Om je te helpen installeren en het meeste uit ervaring te halen, krijg je ook begeleiding en ondersteuning in twee belangrijke fasen. Bij aankomst krijg je een gerichte opleiding en daarnaast is er ook een tussentijdse evaluatie gepland. Tijdens de opleiding bij aankomst ontmoet je andere vrijwilligers, bouw je een ondersteunend netwerk op en krijg je tips om je beter aan je nieuwe leven te kunnen aanpassen. De tussentijdse evaluatie geeft je de kans om na te denken over je activiteiten, je ervaringen tot dan toe te delen en je volgende stappen te plannen. Het gaat erom je te helpen groeien op persoonlijk en professioneel vlak. Voor sommige vrijwilligers is hun tijd in het Europees Solidariteitskorps nog maar het begin van het avontuur. Neem bijvoorbeeld Adriaan Kobo. Zijn ervaring in het korps heeft hem naar een stage bij het Europees Parlement geleid. Laten we luisteren naar wat hij hierover te zeggen heeft.
9: Lo bonito del voluntariado es que cada persona tiene una razón por la que está ahí.
5: Wat vrijwilligerswerk zo geweldig maakt, is dat iedereen zijn eigen reden heeft om dat te doen. Of je nu solliciteert voor een toekomstig project als vrijwilliger, een doctoraatsbeurs nastreeft, of een tussenjaar neemt om je hoofd leeg te maken, het mooie aan het Europees Solidariteitskorps is dat je de tools krijgt die je nodig hebt om je voldaan te voelen als onderdeel van het project, ongeacht je pad of reden om aan het project deel te nemen. En wat er echt toe doet, is dat je alles krijgt wat je nodig hebt. De informatie, de mensen, de contacten, om daarna verder te kunnen, ongeacht de richting die je uit wilt gaan. Het is hoe dan ook een kans om nieuwe omgevingen en plaatsen te ontdekken, contacten te leggen, een nieuw perspectief te krijgen en je horizon te verbreden. En dat is volgens mij het belangrijkste. Een project van het Europees Solidariteitskorps is meer dan een punt op je cv. Carmen Sanz, die als vrijwilliger in Kroatië is gaan werken, heeft een diepe persoonlijke groei doorgemaakt.
10: Het is in de eerste plaats een reis van diepe introspectie geweest. Ik heb niet alleen ervaring opgedaan in mijn vakgebied, maar kwam ook tot het besef dat er dingen zijn die ik echt leuk vind om te doen. Vroeger durfde ik bijvoorbeeld nooit in openbaar te spreken. Ik was doodsbang. En nu vind ik het geweldig. Ik heb mijn podiumangst volledig overwonnen. Als ik in staat was om Spaanse les te geven aan Kroatische tieners, dan is er niets dat me in het leven kan tegenhouden. Kortom, ik heb een enorme persoonlijke groei doorgemaakt en veel zelfvertrouwen gekregen. Ik geloof echt dat het noodzakelijk is om uit je comfortzone te stappen en iets nieuws te proberen in een ander land.
11: Is totalmente necesario.
5: De ervaring die je opdoet met het Europees Solidariteitskorps gaat niet alleen over projecten of beleid. Het gaat om jou, je verhaal, je groei en je plaats in Europa. Als je meer wilt weten over het Solidariteitskorps, kun je terecht op de Europese jongerensite. Neem daar gerust een kijkje en ontdek je volgende grote avontuur. Dit was een uitzending van het Europees Parlement. Benieuwd naar andere podcasts? Je vindt er nog veel meer op Europarl Radio, de webradio van het Europees Parlement.
12: Vi utsåg FN den 27 januari till en årlig minnesdag för förintelsens offer. Då var det 60 år sedan koncentrationslägret i Auschwitz befriades. Begreppet förintelsen används om judeförföljelserna och massmordet på 6 miljoner europeiska judar under nazistregimen och dess kollaboratörer. I den här podden går vi in på vad som hände i Europa före och under andra världskriget. Antisemitismen var kärnan i nazisternas ideologi redan innan de kom till makten. Men själva förintelsen började i januari 1933 när Adolf Hitler och hans nazistparti tog kontroll över Tyskland. Efter det förde nazisterna en förföljelsepolitik mot judarna. De stal deras egendom, fråntog dem deras rättigheter och till och med deras medborgarskap. Under kristallnatten mellan den 9 och 10 november 1938 mördades 91 judar. 1400 synagogor sattes i brand och 30 000 judar greps och skickades till koncentrationsläger. Mindre än ett år senare bröt andra världskriget ut. Under kriget dödade Nazityskland och dess kollaboratörer nästan 2/3 av Europas judar. De misshandlades, sköts eller gasades ihjäl och tvingades bo under förhållanden som var direkt livsfarliga. De skickades också till koncentrationsläger som var byggda som dödsmaskiner. 6 miljoner judar mördades. Under åren 1933-1945, när nazisterna hade makten i Tyskland, blev många befolkningsgrupper måltavlor. Förutom judar förföljdes även romer, människor med funktionsnedsättningar, slaviska folk, homosexuella och olika religiösa och politiska grupper. De flesta vet inte så mycket om folkmordet på romerna och sinterna. Mellan 250 000 människor dödades i folkmordet på romerna. Det betyder att mellan 1/4 och hälften av alla romer och sinter som bodde i Europa före andra världskriget mördades. Man vet inte exakt hur många det var eftersom många familjer inte anmälde att deras familjemedlemmar fanns bland offren och förövarna själva förstörde många handlingar. Förintelsen, eller Shoah på hebreiska, tog slut i maj 1945. Då besegrades Nazityskland i andra världskriget av de allierade. Storbritannien, USA, Sovjetunionen och Frankrike. Den 27 januari 1945 befriades koncentrationslägret i Auschwitz av Röda armén. I en rad framryckningar gick de allierade in i koncentrationslägren ett efter ett och befriade de fångar som ännu levde. De allierade hittade också överlevande från så kallade dödsmarscher och befriade dem. Både judiska och icke-judiska fångar utsattes för sådana dödsmarscher när de evakuerades från lägren till fots under uppsikt av nazistiska SS-män. FN anser att människor måste få lära sig om förintelsen och folkmord överlag för att de ska kunna utveckla en världsmedborgaranda med kritiskt tänkande, ansvarskänsla och mänskliga värderingar som fördomsfrihet och respekt för alla människors lika värde. För att dessa tragiska händelser i Europas historia inte ska glömmas bort stödjer EU initiativ som ökar medvetenheten om förintelsen. EU finansierar också olika forskningsprogram om förintelsen. I december 2015 utsåg EU-kommissionen en samordnare som jobbar för att bekämpa antisemitism. 2018 blev EU en permanent internationell partner för internationella alliansen till minne av förintelsen. Samma år antog ministerrådet en förklaring om kampen mot antisemitism och hur man kan skydda judiska samfund och institutioner i Europa. 3 år senare, 2021, antog EU-kommissionen den första EU-strategin mot antisemitism. Europaparlamentet uppmärksammar varje år den internationella minnesdagen för förintelsens offer och har antagit många resolutioner om antisemitism, rasism, främlingsfientlighet och andra former av intolerans, hatbrott och hatpropaganda. Här är några av dem. 2017 antog parlamentet till exempel en resolution mot antisemitism där medlemsländerna uppmanades att undervisa om förintelsen i skolorna. Parlamentet har också uttryckt oro för att antisemitismen ökar och har betonat att rasism och främlingsfientlighet är brott, inte åsikter. I en resolution från oktober 2018 om det ökande nyfascistiska våldet i Europa riktade parlamentet uppmärksamheten mot det ökande våldet mot judar. Parlamentet uppmanade då medlemsländerna att motverka förnekelse av förintelsen och förminskning av de brott som nazisterna och deras kollaboratörer begick. I en resolution från 2019 om vikten av europeisk hågkomst för Europas framtid undersök parlamentet vikten av utbildning för att främja mångfald och framhäva vår gemensamma historia. Man menade att det är särskilt viktigt att undervisa om förintelsen och om totalitära och auktoritära regimer som orsakat så mycket lidande och våld och som höll Europa splittrat i ett halvt århundrade.